0: ভালো রইলি কে থাক খবর আর তো তুমি সারি আমি দেখি কিছু তো থাছো বল তুমি কত দেরি মায় করছো
1: মিস্টার আজ হেই দীপান রইনি সে মেরি ও মেরি
2: ঠিক ছ রইনি আমি দুই জানা মা যতলাই মন পড়াইনি আমি রিসাউন্ডে নাও
0: কে চিনার 15 20 বছর কুনা সকছো
2: ওকে রইনি বাই